দিচ্ছে। আজকে এই দেশ গোলাম, আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা